আজ রবিবার, 29শে ভাদ্র 1948 শকাব্দ, 20শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 2রা আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা বেজে 26 মিনিট হয়ে 46 সেকেন্ডে, সূর্যাস্ত বিকাল 5টা বেজে 33 মিনিট হয়ে 26 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 20 সেকেন্ড।

মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, 21 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বঙ্গোপসাগরের মধ্যভাগে 22 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হাওয়ার গতিবেগ বেড়ে ঘণ্টায় 65 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 22 থেকে 26 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 23 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা ও বাংলাদেশ উপকূল বরাবর ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সমুদ্রপৃষ্ঠ উত্তাল থাকার সম্ভাবনা 21 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার উত্তর বঙ্গোপসাগরে এবং 22 থেকে 25 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গল থেকে শুক্রবার উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে। মৎস্যজীবীদের এই কারণে 21 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার বঙ্গোপসাগরের মধ্য ও সংলগ্ন উত্তরভাগে, 22 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে এবং 23 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূল বরাবর মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে।

0: नशा मुक्त युवा फॉर विकसित भारत 100 वीक्स नशा मुक्त युवा अभियान विल विटनेस अ मेजर नेशन वाइड यूथ मोबिलाइजेशन टुडे. द मिनिस्ट्री ऑफ यूथ अफेयर्स एंड स्पोर्ट्स सेड दैट राष्ट्रीय संकल्प समारोह इज बीइंग ऑर्गेनाइज्ड अक्रॉस 1,067 लोकेशंस इन द कंट्री. इट एडेड दैट दिस प्रोग्राम विल बी ऑर्गेनाइज्ड अक्रॉस 471 डिस्ट्रिक्ट माय भारत ऑफिसेस अलॉन्ग विद 596 लोकेशंस ऑफ पार्टनर ऑर्गेनाइजेशंस. द समारोह विल ब्रिंग द कैंपेन्स मैसेज directly to young people through Nasha Mukt Pledge, signature campaign, thematic street plays, slogan writing and youth-led discussions. Government has said that biometric Aadhaar authentication is mandatory for subsidized domestic LPG refills from 1st October this year. In a statement, Petroleum and Natural Gas Ministry said that domestic LPG consumers will need to have completed biometric Aadhaar authentication to book refills at the regulated retail selling price RSP with applicable subsidy. This ensures that subsidized LPG reaches only genuine and deserving households. Linking each connection to the Aadhaar authenticated consumer will help prevent diversion of subsidized domestic cylinders for commercial and industrial use. Semicon India 2026, the fifth edition of India's flagship semiconductor conference, concluded successfully at Yashobhoomi in New Delhi yesterday. The three-day conference under the theme Silicon to Systems, Building the Ecosystem featured over 600 exhibitors. In Chess Olympiad, Indian men's team defeated Spain 3-1, with world champion Diego Queiroz leading the way with a clean victory over former world champion challenger Alexei Shirov in Samarkand yesterday. The 20th Asian Games 2026 will see several Indian athletes begin their medal hunt across multiple disciplines today. India's techball player Quimsy D'Souza will compete in the bronze medal match against Japan's Yuina Sakamoto and have the first opportunity to open India's medal account at the Continental Multisport event. And in today's cricket event, Indian women team will face Bangladesh in semi-final. The knockout match will start at 10:30 a.m. IST at the Aichi Prefectural Kurogi Sports Park in Nishin, Japan. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টস মিডিয়াম ওয়েভে। এখন আজ 20 সেপ্টেম্বর রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস কথিকা নারকেল চাষে ভারত সরকারের প্রকল্প নিয়ে বলবেন ডক্টর অমিত দেবনাথ। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা জন্মের আগেই জানুন শিশুর হার্টের কথা, এ বিষয়ে বলবেন ডাক্তার জয়িত্রী মজুমদার। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং দেবজ্যোতি লাহিড়ি। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী নূতন সেন। 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ পর্বদশ প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী অনিকেত চক্রবর্তী। 9:00 বাংলা ছবির গানে অনুষ্ঠান গানে গানে। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশুমহল বিশ্ব পরিচ্ছন্নতা দিবস বিশ্ব গণ্ডার দিবস নিয়ে কিছু কথা শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী নিয়ে কিছু কথা এবং গানের লড়াই উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ভেলা উপস্থাপনায় ডালিয়া দাস। 11:30 যুববাণী অনুষ্ঠান ওয়াই ভি পোস্ট বক্স উপস্থাপনায় ঋত্বিক শিকদার এবং অর্পণ চিন্না। বেলা 12:00 সঙ্গীত শিক্ষার আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 12:15 নজরুল গীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য। 12:33 গল্পদাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। থাকছে বিশ্ব গণ্ডার দিবস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী নিয়ে কিছু কথা বিদ্যাসাগর সম্বন্ধে প্রশ্নোত্তরের আসর। 1:45 শুনবেন দ্বিজেন্দ্র গীতি এবং অতুল প্রসাদের গান। 2:00 বাংলা আধুনিক গানে অনুরোধের আসর। 2:30 নাটক নন্দন কাননের দ্রৌপদী রচনা সুনীল গঙ্গোপাধ্যায় প্রযোজনায় শ্যামল ঘোষ। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন। এ সপ্তাহের খেলোয়াড় পর্ব 3 সাক্ষাৎকার তরুণদের সাক্ষাৎকার গ্রহণে শুভজিৎ সরকার।

উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। 5:30 যুবমণি কমন রুম, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় এবং সম্পূর্ণা চক্রবর্তী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগান পরিবেশনা ইতি মুর্মু এবং সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, হইতে হেলকাও হোড়গাছি। 6:38 যাত্রানুষ্ঠান, ঘটোৎকচ পুত্র বারবারিক, রচনা অরূপ কুমার চৌধুরী, পরিবেশনায় মা লক্ষ্মী যাত্রা সমাজ। 7:30 সমীক্ষা, 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 8:30 নানা রঙের গান। 8:55 এ মাসের গান, ধানের খেতে ঢেউ উঠেছে, শিল্পী সুরঞ্জনা বসু, গীতিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুরকার সন্তোষ মুখোপাধ্যায়। 9:00 শিক্ষাঙ্গন থেকে, কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। 9:30 নাটক পাগলি, রচনা দেবদত্ত হরিভাউ রুকাদিকর, হিন্দি রূপান্তর পুরুষোত্তম যোশী, বাংলা রূপান্তর শামসুন নাহার, প্রযোজনায় অনন্যা মজুমদার। 10:00 রবিবাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভা, কর্ণাটকী নন্দস্বরম, বিটি বেঙ্গসান্দ্রা গোপাল এবং সহশিল্পী বৃন্দের পরিবেশনায়, আকাশবাণী বেঙ্গালুরু কেন্দ্রের নিবেদন। ১১:00 নজরুলগীতি শুনবেন শিল্পী প্রসূন ভট্টাচার্যের কণ্ঠে। সঞ্চয়িতা প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী বকুল চট্টোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তরুণ কুমার দাস। 6:35 রামচরিত মানস শুনবেন 239তম পর্ব। 6:45 ভক্তিগীতি শিল্পী রামকৃষ্ণ মণ্ডল। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। 8:30 বাংলায় হিন্দি শিক্ষার আসর, উপস্থাপনায় দেবযানী রায় চৌধুরী। 9:00 নজরুলগীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য। 9:20 লোকগীতি পরিবেশনায় সমর বৈদ্য। 9:40 রসধারা। 10:15 বাংলা আধুনিক গান। 10:30 বৃন্দগান শিক্ষার আসর। 11:00 পোস্টবক্স নাম্বার 111। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ শিল্পী অনিমা দাস। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 4:10 জাতীয় পরিবেশ ট্রাইব্যুনালের আয়োজনে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে 19 ও 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পরিবেশ ও জলবায়ু গতিপ্রকৃতি বৈশিষ্ট্যের গতিপ্রকৃতি ভবিষ্যতের সমাপনী অধিবেশনের সম্প্রচার। 20 সেপ্টেম্বরের অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তরুণ কুমার দাস। 5:20 উর্বশী, উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ। সন্ধ্যে 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 25 বছরের জনসেবা পূর্তি উপলক্ষে 30 দিনের বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এই সময়কালে গৃহীত প্রধান উদ্যোগ, কর্মসূচি, সংস্কার এবং গুরুত্বপূর্ণ কাজগুলি তুলে ধরা হবে। 7:45 দর্পণ। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটে বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে হিন্দিতে নাটক। 10:00 জাপানে অনুষ্ঠিত 20তম এশিয়ান গেমস 2026-এর দৈনিক ধারাবিবরণী। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্পর্কে। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল শিল্পী বকুল চট্টোপাধ্যায়ের কণ্ঠে, শুনবেন রাগ রামকেলি এবং জৌনপুরী।

এতক্ষণ সুভদ্র সঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী বকুল চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন খেয়াল। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তরুণ কুমার দাসের কণ্ঠে। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

শুনলেন রামচরিত মানসের 239তম পর্ব। এবারে শুনবেন ভক্তিগীতি, শিল্পী রামকৃষ্ণ মণ্ডলের কণ্ঠে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে।

শুভ সকাল বন্ধু। আর আজকের দিনটা কিন্তু রবিবার, তাই জিজ্ঞেস করি তোমাকে যে ঘুম কি ভেঙেছে নাকি এখনো আলসেমি কাটেনি তোমার? আজকের দিনটায় তো এত তাড়াতাড়ি ঘুম ভাঙার কথা নয়, কারণ রবিবার মানে দিনটা শুরু হয় বেশ অলসভাবে। কখনো কফি কাপে চুমুক দিতে দিতে একটু আড্ডা, কখনো বা রুটিন ছাড়া একটা এলোমেলো দিন, সেটা মানেই তো রবিবার, তাই না? আর দেখবে রবিবারে বেশ কতগুলো ঝামেলা কিন্তু থাকে না, যেমন হচ্ছে অ্যালার্ম দেওয়ার ঝামেলা, বারবার স্নুজ করার ঝামেলা, আবার দেখতে গেলে ঘুম থেকে উঠেই যে ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে আমরা প্রত্যেকটা দিন ছুটতে থাকি, যে পাঁচটা মিনিট সময় হাত থেকে বেরিয়ে গেল মানে সাংঘাতিক ক্ষতি হয়ে গেল, এই যে একটা ব্যাপার সবসময় থাকে, একটা বুক দুরু দুরু, সময় মতো কাজের জায়গায় পৌঁছতে পারলাম কি না, সময় মতো বাসটা ধরতে পারলাম কি না, ট্রেনটা মিস হয়ে গেল কি না, এরকম নানান চিন্তা আমাদের মনের মধ্যে কিন্তু থাকে। কিন্তু রবিবার একদম আলাদা একটা দিন। আর সেদিন ওই যে বললাম আলসেমি ঘিরে থাকে তোমাকে আমাকে, তবে হ্যাঁ রবিবারের একটা প্রিপারেশন কিন্তু মনে মনে নেওয়াই থাকে, বিশেষ করে বাঙালিরা রবিবার দিন কি খাবে, সারাটা দিনের কি মেনু হবে সেটা কিন্তু শনিবার থেকেই ভেবে রাখি মোটামুটি, কিংবা দেখবে ওই সারা সপ্তাহের উইশ লিস্ট যদি দেখি যে ইস এটা খেতে ইচ্ছে করছে, আমরা একটু সরিয়ে রেখে দিই, থাক রবিবার দিন খাবো, ফলে আর কোনো কাজ থাক বা না থাক, আর কোনো পরিকল্পনা সারাটা দিনটা নিয়ে থাক বা না থাক, কি খাবো, রবিবারের মেনুটা কি হবে, সেই পরিকল্পনাটা কিন্তু থাকেই আমাদের অনেক দিন আগের থেকে, ফলে সেই খাওয়া দাওয়ার আর জমিয়ে আড্ডার যে রবিবার, সেই রবিবারের শুরুটা হয় ব্রেকফাস্ট দিয়ে, মানে জল খাবার দিয়ে। তাই বাঙালির রবিবারের জল খাবার কিন্তু একটা সাংঘাতিক আকর্ষণের জিনিস। কি তুমি আজকে প্ল্যান করে রেখেছো তো যে জল খাবারে কি খাচ্ছ? ও এখনো করনি? তাহলে একটা কাজ করতে পারো, আজকে এই যে যুবাণীর সুপ্রভাত অনুষ্ঠান, তোমার সঙ্গে বেশ খানিকক্ষণ আড্ডা দেবো আমি, তোমার যুবাণীর বন্ধু স্বাগত, আর বুঝতেই পারছো আশা করি যে আজকে আড্ডার বিষয়টাই হচ্ছে বাঙালির রবিবারের জল খাবার। সুতরাং এই অনুষ্ঠান শুনতে শুনতে

যদি তুমি প্ল্যান না করে থাকো যে আজকে জল খাবারই কি খাচ্ছ, তাহলে কিন্তু অবশ্যই প্ল্যান করে ফেলো। আর হ্যাঁ, যুব বাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে আজকের অনুষ্ঠানের যে সুন্দর পোস্টারটা রয়েছে, মানে দেখলেই তোমার খিদে পাবে সেই পোস্টারটা, তো সেটার নিচে কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে আজকে ব্রেকফাস্ট নিয়ে তোমার ঠিক কী প্ল্যান। সুতরাং আজকের এই আড্ডা কিন্তু বেশ একটা সুস্বাদু আড্ডা হতে চলেছে। তোমার সঙ্গে রয়েছে তোমার যুব বাণীর বন্ধু আমি স্বাগতা। তবে হ্যাঁ, এই আড্ডার শুরুটা হোক গানে গানে। ইমন চক্রবর্তীর কণ্ঠে একটা গান তোমাকে শুনিয়ে ফিরছি আবার অনুষ্ঠানে, শুনতে থাকো।

0: আর এইরকম মিষ্টি একটা দিনে তোমার সঙ্গে সুপ্রভাত অনুষ্ঠানের আড্ডায় রয়েছি তোমার যুবমানির বন্ধু আমি স্বাগতা। আর কী নিয়ে কথা বলছি? কথা বলছি রবিবারে বাঙালির জলখাবার নিয়ে। জলখাবার নিয়ে রবিবার বাঙালির যে এক্সাইটমেন্টটা থাকে সেইটা কিন্তু কোনো কিছুর সঙ্গে তার তুলনা হয় না। ফলে সেই নিয়েই আজকে আমাদের আড্ডা। তবে হ্যাঁ, দিনটা যেরকম রবিবার, আজকের তারিখটা মানে যে 20শে সেপ্টেম্বর, এই তারিখটা কিন্তু বেশ কিছু কারণে বিশেষ হয়ে রয়েছে। কখনো কোনো বিশেষ ঘটনা বলি বা বিখ্যাত ব্যক্তিত্বদের জন্ম অথবা প্রয়াণ, সেই দিকে একটু তাকিয়ে আজকের দিনটার বিশেষত্বগুলো একটু শুনে নিয়ে ফিরছি আবার অনুষ্ঠানে। শুনতে থাকো।
1: আজ এই দিনে।

1895 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন একজন স্বনামধন্য স্বদেশানুরাগী এবং স্বাধীনতা সংগ্রামী দুর্গাদাস শেঠ। চন্দননগরে, ফরাসি উপনিবেশেই চন্দননগরে বসে তিনি ব্রিটিশ বিরোধী বৈপ্লবিক কার্যকলাপে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। 1923 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় অভিনেতা।

ও প্রযোজক আক্কিনেনি নাগেশ্বর রাও। মূলত তেলেগু চলচ্চিত্রে দীর্ঘ 7 দশক ধরে তার অসামান্য অবদানের জন্য তিনি ভারতীয় সিনেমার একজন কিংবদন্তি হিসেবে পরিচিত। 1946 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং ভারতের প্রেস কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান মার্কণ্ডেয় কার্জু। 1948 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতের অন্যতম জনপ্রিয় ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার মহেশ ভাট। তাঁর তৈরি একাধিক হিন্দি চলচ্চিত্র বলিউডে মাইল ফলক হিসেবে বিবেচিত হয়। 1957 খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন বলিউডের বিখ্যাত অভিনেতা অনুপম শ্যাম। ১৯২৮ সালে আজকের দিনে প্রয়াত হন কেরলের বিশিষ্ট সমাজ সংস্কারক দার্শনিক শ্রীনারায়ণ গুরু। সমাজে প্রচলিত কঠোর জাতিভেদ প্রথার বিরুদ্ধে তিনি প্রবল আন্দোলন গড়ে তুলেছিলেন। 1942 সালে আজকের দিনে প্রয়াত হন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীরাঙ্গনা কনকলতা বড়ুয়া। মাত্র 17 বছর বয়সে ভারত ছাড়ো আন্দোলনে আসামে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে ব্রিটিশ পুলিশের গুলিতে তিনি শহীদ হন। 1933 সালে আজকের দিনে প্রয়াত হন ব্রিটিশ সমাজতান্ত্রিক নারী অধিকার আন্দোলনকর্মী লেখক বাগ্মী অ্যানি বেসেন্ত, যিনি ছিলেন ভারতের স্বায়ত্ত শাসনের সমর্থক। 1971 খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন গ্রিক কবি জর্জ সেফেরিস, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1986 খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন বাঙালি ঐতিহাসিক ছন্দ বিশেষজ্ঞ ও রবীন্দ্র বিশারদ প্রবোধচন্দ্র সেন। ১৮৫৪ খ্রিস্টাব্দে আজকের দিনে অবিভক্ত বাংলায় প্রথমবারের মতো শুরু হয় ডাক টিকিট বিক্রি, যা তৎকালীন যোগাযোগ ব্যবস্থায় ছিল একটি বড় মাইলফলক। এই ডাক টিকিটটির নকশা করেছিলেন শিল্পী নুমারুদ্দিন। 1857 খ্রিস্টাব্দে আজকের দিনে ব্রিটিশ সেনারা বিদ্রোহী সিপাহীদের পরাস্ত করে দিল্লির দখল পুনরায় নিজেদের হাতে তুলে নেয়। এর ফলে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর আত্মসমর্পণ করতে বাধ্য হন এবং ভারতে মুঘল শাসনের সম্পূর্ণ অবসান ঘটে। 1878 খ্রিস্টাব্দে আজকের দিনে আত্মপ্রকাশ করে দ্য হিন্দু পত্রিকা, ভারতের অন্যতম প্রভাবশালী এবং প্রাচীন ইংরেজি দৈনিক ছিল এটি। 1946 খ্রিস্টাব্দে আজকের দিনে শুরু হয় প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তথা কান চলচ্চিত্র উৎসব। 1970 খ্রিস্টাব্দে আজকের দিনে লুনা 16 মহাকাশযানের চন্দ্রপৃষ্ঠে অবতরণের ঘটনাটি ঘটেছিল। লুনা 16 নামক এই রোবোটিক মহাকাশযান সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করেছিল আজকের দিনে এবং চাঁদের মাটি সংগ্রহ করে পৃথিবীতে নিরাপদে ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি ছিল প্রথম সফল এবং স্বয়ংক্রিয় রোবোটিক মিশন।

ফিরে এলাম আজকের দিনটার বিশেষত্ব তোমাকে শুনিয়ে, আজকের দিনের বিখ্যাত ঘটনাবলী বা বিখ্যাত ব্যক্তিত্বদের জন্ম প্রয়াণ সেই সমস্ত কথাই তোমাকে শোনালাম। তবে আজকের আমাদের এই যে সুপ্রভাতের আড্ডা, এই সুপ্রভাতের আড্ডাটা কিন্তু জমে উঠবে স্বাদে স্বাদে, কারণ আজকে আমরা কথা বলছি রবিবারের জলখাবার নিয়ে। মানে সারা সপ্তাহের থেকে আলাদা, একেবারে অন্যরকম সেই দিন রবিবার, যার জন্য আমরা সারা সপ্তাহ অপেক্ষা করি যে কখন উইকেন্ডটা আসবে, কখন একটু নিজের মতন প্ল্যান করব একটা দিন। আর সেই প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু একটা বড় পার্ট হচ্ছে খাওয়া দাওয়া, এবং ওই খাওয়া দাওয়ার শুরুটা হয় জলখাবার দিয়ে। সুতরাং রবিবারের জলখাবার মানে হ্যাঁ মানে কি সেটা তো তোমাকে বলবো, তবে আপাতত একটা গান তোমাকে শুনিয়ে আবার ফিরে আসি অনুষ্ঠানে। অঞ্জন দত্তের এই গান।

আর বাঙালি সেই সাত রং নিয়ে কিন্তু রাঙিয়ে তোলে তার ব্রেকফাস্ট, মানে রবিবারের ব্রেকফাস্টের থালাটা। আর রবিবারের জলখাবার নিয়ে বাঙালি ভীষণ পার্টিকুলার, বলছিলাম তোমাকে, সারা সপ্তাহ কিন্তু আমরা যেমন তেমন করে চালিয়ে দিই, মানে ধরো কখনো ওই কর্নফ্লেক্স, কখনো রুটি, কখনো

পাউরুটি যাই হোক না কেন, কিংবা টিফিনে একটু দায় সারা ফলমূল ইত্যাদি দিয়ে চলে যায়। কিন্তু কিন্তু রবিবারের ব্যাপারটা একদম অন্যরকম। অন্যদিনের খাবার হতে পারে নেপোলিয়নের জলখাবারের মতো। কেন বলছি নেপোলিয়নের জলখাবারের মতন, কারণ এর পিছনে একটা গল্প আছে। শোনা যায় যে যুদ্ধক্ষেত্রের কৌশল সাজাতে ব্যস্ত থাকা এই ফরাসি সম্রাট, তিনি কিন্তু খাবারের পিছনে খুব একটা বেশি সময় নষ্ট করা একদম পছন্দ করতেন না। তার প্রাতরাশ শেষ হতো মাত্র 10 মিনিটে। এক টুকরো সাধারণ রুটি, একটু পানির এবং দুটো সেদ্ধ ডিম আর এক কাপ কড়া কালো কফি, এই দিয়েই তিনি সারা দিনের প্রথম খাবারটা সাজিয়ে নিতেন। একটু ভেবে দেখো যে এরকমটা রোজ হলে কিন্তু বাঙালির মন খারাপ হয়ে যাবে। সারা সপ্তাহ ওই স্কুলে কলেজে কাজে বেরোনোর সময় আমাদের কিন্তু মনেই হয় যে ইস, এই খাওয়ার সময়টা যদি বাঁচিয়ে ফেলা যেত কোনোভাবে, ওই কোনোক্রমে রেডি হতে হতে তাই এক গাল ভাত কিংবা এক গ্লাস মুদি, এই আর কি, মানে দেরি হয়ে যাওয়া সকালে কখনো কখনো, বা আমরা যে চা বিস্কিট খেয়েও বেরিয়ে পড়ি, এইটা কিন্তু মানে ঘটেনি, এরকম মানুষ বোধহয় পাওয়া যাবে না। আবার হ্যাঁ, অনেক সময় এরকমও হয় যে আমাদের অনেক কিছু খাওয়া বারণ থাকে। ধরো কেউ ডায়েট করছে, বা স্বাস্থ্য সচেতন, সে কিন্তু এটা বারণ সেটা বারণ, হয়তো খেতে ইচ্ছে করছে কিন্তু খেতে পারছে না, তার জন্য কিন্তু ওই তোলা থাকছে রবিবারটা। মানে হয়তো রবিবার আমাদের ঘুমটা ভাঙে সেই শব্দে বা সেই গন্ধে, যখন লুচির সঙ্গে সাদা আলুর তরকারিটা বানাবেন বলে মা ঠিক সর্ষের তেলে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিয়েছেন, তার একটা শব্দ এবং সারা বাড়ি মম করে ওই যে গন্ধে, ওই গন্ধটা ভিতরে নিতে নিতেই কিন্তু আমাদের ঘুম ভাঙে এবং ওই গন্ধে আমরা প্রাণ ভরে শ্বাস নিই। হাতে থাকে চা বা কফির কাপ, একটু আড্ডার মেজাজ, সেইটা কিন্তু একটা আলাদা রকম মজা। এবং তুমি দেখবে যে শুধুই বাড়িতে বানানো মানে লুচি তরকারি বা ব্রেকফাস্ট নয়, যদিও বাঙালির ব্রেকফাস্ট মানে সবসময় যে শুধু লুচি তরকারি সেরকমটা নয়, সে কথা তো আসবই, তবে ওই লুচি তরকারিটা আমাদের কাছে খুব মানে প্রিয় আর কি। সেই লুচি তরকারি, লুচি আলু ভাজা, রবিবার মানে সকালটা লুচির দিন, এরকম আমরা ভেবে থাকি। তবে এই খাওয়া দাওয়া যে শুধু বাড়িতেই হয় এরকম কিন্তু নয়। দেখবে যে আমাদের পাড়ায় কোনো না কোনো এরকম দোকান থাকে যে দোকানে হয়তো কচুরি ভাজে। আমরা জানি যে সেই দোকানের কচুরি এবং তার সঙ্গে জিলিপি, এই দুটো হচ্ছে একটা অসাধারণ কম্বিনেশন। এবং ওই কচুরির দোকানের লাইন সেইটায় মানে দেখবি কি ভিড়, রবিবার দিন সকালবেলায় বাজার করে ফিরছে বাঙালি। এবং ধরো তোমার বাড়ির জেঠু কাকু কিংবা তুমি নিজেই বাজারে গেছো, সেখান থেকে ফেরার সময় কচুরি আর ওই তরকারি, মানে আমাদের ছোটোবেলায় আর একটু আগে শাল পাতার একটা মোড়কের মধ্যে সেই তরকারি আমরা কখনো কখনো দেখেছি দিতে, ওই যে ফ্লেভার, ওই ফ্লেভার কিন্তু মানে ভোলবার মতন নয়। এবং সেই যে জল খাবার নিয়ে সারা সপ্তাহের যে একটা ফ্যান্টাসি থাকে, রবিবার দিন কিন্তু কচুরি আর জিলিপি খাবো অমুক কাকুর দোকানের বা অমুক দাদার দোকানের, এইটা বোধহয় বাঙালি মানে সত্যি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। এবং শুধুই যে কচুরি জিলিপি তেমনটাও কিন্তু নয়, দেখবে পাড়ায় বেশ কিছু দোকান থাকে, যেমন ধরো আগে পাড়ায় পাড়ায় পেটাই পরোটার দোকান থাকতো, এবং কচুরিরও নানান রকম রকম ভেড় আছে, কোনোটা হয়তো ডাল পুরি বা কোনোটা ধরো হিঙের কচুরি, কোন দোকানের কোনটা স্পেশাল সেটাও কিন্তু বাঙালি জানে, কখনো কখনো অমৃতি, আবার কোনো কোনো দোকানের গরম সিঙাড়া, মানে এই রবিবার সকাল মানেই কিন্তু এই সময়টা আমরা দিয়েই থাকি দিনটাকে। মানে যে মানুষটি হয়তো অন্যান্য দিন, সপ্তাহের অন্যান্য দিন কোনোক্রমে বাজারটা সেরে ঝট করে রেডি হয়ে অফিস বেরিয়ে যাচ্ছে, দৌড়ে উঠে যাচ্ছে বাসে, সে দু কাপ এক্সট্রা চা খেয়ে রবিবার কচুরি কিনে কিংবা দোকানে দাঁড়িয়ে খেয়ে বাড়ি ফিরবে না, এইটা কিন্তু কিছুতেই কল্পনা করা যায় না, অন্তত বাঙালির ক্ষেত্রে তো যাই না। ফলে রবিবার দিন আর এই যে ব্রেকফাস্ট, এইটা হচ্ছে একদম মানে একে অপরের পরিপূরক। তবে শুধুই খাওয়া দাওয়া নয় জানো তো, এক তো মানে প্রচুর খাওয়া দাওয়ার জায়গা রয়েছে বাঙালির। ওই যে আগের গানটা তোমাকে শোনাচ্ছিলাম যে বাঙালি কিন্তু সব কিছুকে আপন করে নিয়েছে, এতটাই সে খেতে ভালোবাসে, তার রুচি এতটাই মানে বিভিন্ন দিকে প্রসারিত যে সে কিন্তু সারা বিশ্বের প্রায় খাওয়া দাওয়াকে একেবারে আপন করে নিয়েছে শুধুমাত্র স্বাদের খাতিরে। তো সেই বাঙালি

ব্রেকফাস্টে শুধুই যে কচুরি, শুধুই যে ভারতীয় ডিশ কিংবা বাঙালি ডিশ থাকে তেমনটা কিন্তু নয়, থাকে আরও আরও অনেক কিছু। এবং ব্রেকফাস্ট আমাদের আরও অনেক কিছু দেয়, শুধু স্বাদ নয়, শুধুই রসনা তৃপ্তি নয়, আমার মনে হয় আরও অনেক ভাবে আমাদের কাছে ব্রেকফাস্ট, রবিবারের ব্রেকফাস্ট, ছুটির দিনের ব্রেকফাস্ট স্পেশাল হয়ে থাকে। তো সেই সমস্ত কথা তো বলছি, আরও শোনাবো তোমাকে সেই সমস্ত কথা। তবে আপাতত সময় একটা গানের, শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটা গান তোমাকে শোনাবো, শুনিয়ে ফিরছি আবার অনুষ্ঠানে, শুনতে থাকো।

রবিবারের সূর্য সুপ্রভাত বলতে বলতে কিন্তু আমাদের একটা টাস্কও দেয়। সেই টাস্কটা হচ্ছে যে রবিবার দিন আমরা ঠিক কী খাবো জল খাবারে এবং সারাদিনে সেটা জলদি ঠিক করে ফেলতে বলে। আর আজকে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি, তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগত। আমি কিন্তু কথা বলছি সেই জল খাবার নিয়ে, মানে রবিবারের জল খাবার নিয়ে, যেটা নিয়ে বাঙালির ভীষণ একটা উন্মাদনা থাকে। বলছিলাম তোমাকে যে আমাদের রবিবারের জল খাবার মানে শুধুই বাড়িতে লুচি তরকারি নয়, অনেক সময় হয় কি মুড়ি সিঙাড়ারও জয় জয়কার হয়, কখনো সুজির হালুয়া, কখনো বা এই যে তোমাকে বললাম যে লুচি বা কচুরি। দেখবে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা নানান রকম রকম ফের আছে, কিন্তু মানে তুমি যদি বাগবাজারে যাও তাহলে মাছের কচুরির গন্ধ ভেসে আসতে পারে দক্ষিণ কলকাতার, আবার রাধা বল্লভী, আবার ওই যে বললাম কোথাও হিঙের কচুরি, কোথাও বা ছাতুর কচুরি, মানে এই উত্তর কলকাতাতেই তোমার ছাতুর কচুরির কিন্তু ভীষণ রকম চল আছে। আবার আরও একটা বিষয়, সেটা হচ্ছে বাঙালির ওই যে বললাম যে ব্রেকফাস্টের প্লেট কিন্তু শুধুই ভারতীয় খাবারে সাজানো থাকে না সবসময়, কখনো কখনো নানান ধরনের টোস্ট, অমলেট, আবার দেখবে কখনো বা প্যানকেক আমরা বানাই বাড়িতে, কখনো শুধু কেক বা কফি, আবার কখনো কিন্তু ইডলি ধোসা, এই সমস্ত মানে দেশ এবং দেশের বাইরের নানান সুস্বাদু খাবার, সেই সমস্ত কিছুকে বাঙালি আপন করে নিয়েছে, এ কথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। এবং আমাদের এই কলকাতায় এমন বহু পুরনো, বলা যায় বহু প্রাচীন দোকান রয়েছে যেখানকার ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাব যে সেখানে এমন বহু বিখ্যাত বাঙালি আছেন যারা ব্রেকফাস্ট করতে আসেন, মানে আসতেন আর কি, এবং সেখানের মেনুগুলো কিন্তু সমস্তই ওই তোমার ধরো ব্রেড, অমলেট, টোস্ট, এই ঘেঁষা, এবং সেখানে বহু বহু বিখ্যাত বাঙালির নাম জড়িয়ে আছে সে সমস্ত দোকানের সঙ্গে। সেখানে বসে এখনও আমরা দেখি যে ছুটির দিনে গরম কাপের চা থেকে ধোঁয়া ওঠে এবং খবরের কাগজ পড়েন বহু মানুষ। এই খবরের কাগজ পড়া, রবিবার দিন খবরের কাগজ হয়তো আমরা পড়ি জল খাবার খেতে খেতে, কিংবা ধরো কখনো বাসে ট্রামে যেতে যেতেও আমরা সেই খবরের কাগজে চোখ রাখি, কিন্তু রবিবার দিনের ব্যাপারটা একদম আলাদা। রবিবার দিন চায়ের কাপ হাতে নিয়ে বেশ খানিকটা সময় নিয়ে খবরের কাগজের প্রত্যেকটা প্রান্তের ছোটোখাটো খবরগুলোও খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, এবং সেই জন্য দেখবে যে রবিবার কিন্তু খবরের কাগজের আয়তনটাও একটু বেশি হয়, অনেকগুলো এক্সট্রা সেকশন থাকে, অনেকগুলো এক্সট্রা পাতা থাকে। ওই জল খাবারের সঙ্গে খবরের কাগজ পড়া এবং একটু আনমনা হয়ে যাওয়া, কেউ ডাকলে একটু কম করে সাড়া দেওয়া এবং সেজন্য বকা খাওয়া, এই যে পুরো ব্যাপারটা, এটা কিন্তু ব্রেকফাস্টের সঙ্গে একদম মানে জড়িয়ে রয়েছে। এবং দেখো এই এত যে কথা বলছি, তোমরা কি জানাচ্ছ পোস্টারের নিচে কমেন্ট করে যে ঠিক আজকে ব্রেকফাস্টের মেনুটা কি, তোমার লুচি কচুরি নাকি পরোটা নাকি মুড়ি, মানে ঠিক আজকে কি দিয়ে সাজাচ্ছ তোমার জল খাবারের প্লেটটা, সেটা কিন্তু আমাদেরকে জানাতে একদম ভুলো না। এবং আরও একটা জিনিস দেখবে, রবিবার মানে ওই যে তোমাকে বলছিলাম না যে সবসময় বাড়িতে বসেই আমরা খাচ্ছি না, অনেক সময় পাড়ার দোকানে ভিড় দেখা যায় এবং সেখান থেকে একটু চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, সকলের সঙ্গে গল্প করা, গল্প করতে করতে জল খাবার খাওয়া, এইটা দোকানেও যেমন দেখা যায় আমাদের বাড়ির সদস্যরা তারা যেমন সেটাও করেন, আবার অনেক সময় কিন্তু বাড়িতেও এটা সত্যি, মানে এই যে সকলের সঙ্গে বসে জল খাবার খাওয়া, এই ব্যাপারটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার, মানে এই জিনিসটা সত্যি আমরা কোথাও হারিয়ে ফেলি হয়তো সারা সপ্তাহে, মানে এত ব্যস্ততার চাপে, কিন্তু রবিবার দিন আমরা খানিকটা সেটাকে ফিরিয়ে আনি। তোমাকে তো আমি প্রতিদিনই কোনো না কোনো এমন গল্প বলি যেটা আমাদের একটু ভেতরটাকে নাড়া দেয়, একটু ইন্সপায়ার করে, একটু অন্যরকম করে ভাবতে শেখায়। আজকেও কথায় কথায় তোমাকে সেরকমই একটা গল্প শোনাবো। সকাল ঠিক 7:30, উত্তর কলকাতার এক পুরনো তিনতলা বনেদি বাড়ির রান্নাঘর থেকে ভেসে আসছে গরম তেলের মৃদু শব্দ আর আদা বাটা দিয়ে আলুর দমের সুবাস। প্রদীপবাবুর 6 বছরের নাতি মিকি ড্রয়িং রুমে সোফায় লাফাচ্ছে আর তার মেজো কাকা ল্যাপটপ বন্ধ করে রান্নাঘরের দিকে উঁকি দিচ্ছেন। এক দশক আগেও এই বাড়িতে রবিবারের সকাল মানেই ছিল

এক অন্যরকম উৎসব। ঠাকুমার হাতের ফুলকলি লুচি আর সাদা আলুর চচ্চড়ি খাওয়ার জন্য ডাইনিং টেবিলের সব কটা চেয়ার ভর্তি হয়ে যেত। সময় নিয়মে ঠাকুমা চলে গেছেন আর প্রদীপবাবুর দুই ছেলে নিজেদের কর্পোরেট জীবন আর নিউক্লিয়ার ফ্যামিলির ব্যস্ততায় মজেছেন। এক ছাদের নিচে থেকেও সপ্তাহের বাকি দিনগুলো এ একে অপরের সঙ্গে দুটো কথা বলার সময় আজ মেলে না। কিন্তু না, আজকের দিনটা তো রবিবার, তাই এই প্রদীপবাবু গত রাতে বড়বাবুর ঢঙে ঘোষণা করেছিলেন কাল সকালে কেউ বাইরে বেরোবে না, জলখাবার একসঙ্গেই হবে। রান্নাঘরে তখন ব্যস্ততার তুঙ্গে প্রদীপবাবু স্ত্রী আর মেজ বৌমা মিলে সমানে লুচি বেলে চলেছেন, আর আরেকজন ভাজছেন। ধোয়া ওঠা গরম ফুলকো লুচি যখন প্রথম থালায় এলো, মেজ ছেলে সন্দীপ বলল, মা আজ ডায়েট ভুলে গেলাম, অন্তত চারটে লুচি আমার চাই চাই। তার কথা শুনে ডাইনিং টেবিলে হাসির রোল উঠল। প্রদীপবাবু নাতিকে কোলে নিয়ে বসেছেন। বড় ছেলে রাজি প্লেটগুলো সাজাতে সাজাতে বলল, জানিস সন্দীপ, অফিস আর প্রজেক্টের চক্করে ভুলে গিয়েছিলাম যে একসঙ্গে বসে খাওয়ার আনন্দটা ঠিক কীরকম। রোজ সকালে ল্যাপটপের সামনে বসে স্যান্ডউইচ চিবানো আর মায়ের হাতের এই গরম লুচির স্বাদ আকাশ পাতাল তফাতরে। সবাই যখন একসঙ্গে খেতে বসলো, ঘরের পরিবেশটা কেমন বদলে গেল। কোনো মোবাইল ফোন নেই, কোনো ল্যাপটপ খোলা নেই, আছে শুধু গরম লুচি, বেগুন ভাজা, সুজি, আলুর দম আর একরাশ গল্প। রাজীব তার ছোটবেলার রবিবারের ক্রিকেট খেলার স্মৃতি আওড়াতে লাগলো। মিকি হাঁ করে শুনলো তার বাবার দুষ্টুমির কথা। খাওয়া শেষে যখন ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিচ্ছে সকলে, তখন প্রদীপবাবু হেসে বললেন, তোরা বলিস না, তোদের বড্ড একাকিত্ব, বড্ড স্ট্রেস। আসলে সেটা কাটানোর ওষুধ কোনো জিম বা থেরাপিতে নেই রে, সেটা আছে এই যৌথতার মধ্যে। সপ্তাহে অন্তত এই একটা দিন যদি আমরা মুখোমুখি বসতে পারি, একে অপরের চোখের দিকে তাকিয়ে একটু হাসতে পারি, তবেই সপ্তাহের আগামীতে লড়াইয়ের শক্তিটা পাওয়া যায়। সত্যি তারাও কিন্তু রিয়েলাইজ করলো যে জীবনের আসল মোটিভেশন কোনো সাকসেসের মন্ত্রে বা ব্যাংক ব্যালেন্সে থাকে না, আসল মোটিভেশন লুকিয়ে থাকে এই পরিবারের মানুষগুলোর সঙ্গে ছোট ছোট যে বন্ডিং এবং এই মিলেমিশে থাকার শক্তিতে। আর রবিবারের জল খাবার পেট তো ভরায়, আবার মনও কিন্তু ভরায়। এক ছাদের নিচে বিভিন্ন মানুষ যারা হয়তো সপ্তাহের আর পাঁচটা দিন নানান কাজে বেরিয়ে যান, নানান সময়ে বেরিয়ে যান, একে অপরের সঙ্গে দেখাটুকু হয় না, সেই মানুষগুলোকে কিন্তু এক টেবিলে এনে দেয় ওই রবিবারের ব্রেকফাস্ট। ফলে তার যেমন স্বাদের মাহাত্ম রয়েছে, সেরকম কিন্তু আহ্লাদের মাহাত্মটাও রয়েছে। সেইটা আমাদের একটু মাথায় রাখতেই হবে। এবং রবিবারের ব্রেকফাস্টে এই লুচি কচুরির নাম যেরকম আসছে, সেরকম একটু খেয়াল করে দেখো, তারপরেই কিন্তু একটা মিষ্টি জিনিসের নাম আসছে, মানে হয় হালুয়া, নয় কোনো একটা মিষ্টি, নয় তো জিলিপি, নয় তো অমৃতি, এই ধরনের কোনো একটা মিষ্টির নাম আসছে। তাই এরকম একটা মিষ্টি ব্রেকফাস্টের জন্য একটা মিষ্টি গান তো তোমাকে আমি শোনাতেই পারি, তাই না? তাই অনুপম রায় আর অর্ক মুখোপাধ্যায়ের এই গানটা রইল তোমার জন্য। ফিরে আসছি গানের পর, শুনতে থাকো।

বাঙালিদের এরকম একটা মিষ্টি গান তোমাকে শোনালাম, একেবারে রসে মাখামাখি গান, কথাটা কিন্তু ঠিকই। তবে এই যে ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্ট নিয়ে একটা কথা আমার মাথায় এলো জানো তো। ধরো তোমরা খুব ভালো রান্না করো এবং কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করতে চাইছো এই সংক্রান্ত, ধরো কোনো একটা ছোট কিচেন এরকম কিছু, বা এরকম ধরনের অন্য কোনো ব্যবসা, তো সেই ব্যবসার জন্য আমাদের অনেক সময় কিন্তু নানান রকম ঋণের প্রয়োজন হয়। তো আজকে আমি তোমাকে একটা বিশেষ সরকারি স্কিমের কথা কিন্তু শোনাবো, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এটা ভারত সরকারের একটা ফ্ল্যাগশিপ স্কিম, যেটা ছোট এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের কোনো ব্যাংক গ্যারেন্টি বা জামানত ছাড়াই ঋণ দেয়। তো 2015 সালেই প্রকল্পটা শুরু হয়েছিল। এর মধ্যে মানে মূল উদ্দেশ্যটাই হলো যে দেশ জুড়ে স্বনির্ভরতা বাড়ানো এবং নতুন নতুন কর্মসংস্থান তৈরি করা। ব্যবসার ধরন, প্রয়োজনীয়তা এবং অগ্রগতির উপর ভিত্তি করে তিনটে ভাগে এই ঋণটা দেওয়া হয়। এবং একটা হচ্ছে ধরো শিশু ঋণ, যেটা হচ্ছে 50,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। একটা কিশোর ঋণ 5,00,000 টাকা পর্যন্ত সেটা দেওয়া হয়। আর তরুণ সেটা হচ্ছে 5-10,00,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। এবং একেবারে শিশুটা মূলত নতুন ব্যবসা বা ছোট দোকান যাদের তাদের জন্য, কিশোরটা চলতি ব্যবসা বাড়াতে চান যারা তাদের জন্য, আর তরুণটা কিন্তু আরও বড় একটু ব্যবসা যাদের তাদের জন্য। এবং এখানে যে মূল আকর্ষণ, এটা হচ্ছে যে ঋণ নেওয়ার জন্য কোনো জমি বা সোনা, কোনো সম্পত্তি, কিছু বন্ধক বা জামানত রাখতে হয় না। আবার ওই যে শিশু ঋণের কথাটা বলছি তোমাকে, সেটার কোনো প্রসেসিং ফি নেই, কেননা সবে মাত্র ব্যবসাটা শুরু হচ্ছে। আর কিশোর তরুণ ঋণের ক্ষেত্রে ব্যাংক ভেদে সামান্য ফি বা ছাড়ও থাকতে পারে। আর এর যে পরিশোধের মেয়াদ, সেটা প্রায় 3-5 বছর, মানে অনেকখানি কিন্তু একটা সময় সেটার মধ্যে পরিশোধ করতে হয়। এবং প্রশ্ন আসতে পারে যে কারা এই ঋণের সুবিধা পাবেন। ভারতের যে কোনো নাগরিক যাদের একটা বেশ বাস্তবসম্মত ব্যবসার প্ল্যান রয়েছে, বিজনেস প্ল্যান রয়েছে, তারাই কিন্তু এর জন্য আবেদন করতে পারেন। সেটা দেখো ছোট দোকান, নানান রকম জিনিসপত্র বিক্রেতা, বা আমরা অনেক সময় হ্যান্ডলুম বা নানান রকম হ্যান্ডিক্রাফ্টের জিনিস তৈরি করে বিক্রি করতে পারি, মানে কিংবা ধরো নানা রকম দোকান, ট্রাক, অটোরিক্সা চালক, বা ফুড প্রসেসিংয়ের সঙ্গে যুক্ত কোনো ব্যবসা, কৃষি সংক্রান্ত কোনো ব্যবসা, ডেয়ারি প্রোডাক্ট তৈরির কোনো ব্যবসা, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই ঋণটা পাওয়া যেতে পারে। এবং যিনি আবেদন করছেন তার বয়স হতে হবে 18 বা তার বেশি, এবং কোনো ব্যাংকে ঋণে কোনো ডিফল্ট থাকা কিন্তু চলবে না। প্রয়োজনীয় নথিপত্র, ঠিকানার প্রমাণ, ব্যবসার প্রমাণ, আবেদনের ফর্ম, বিজনেস প্ল্যান, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি নানান রকম মানে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কোনো ব্যাংক, অফলাইন ব্যাংকের শাখা, সেটা আঞ্চলিক গ্রামীণ ব্যাংক হতে পারে বা যে কোনো সরকারি ব্যাংক হতে পারে, সেখানে এবং ভারত সরকারের যে অফিসিয়াল পোর্টাল আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা একেবারে সমস্ত নথিপত্রের সাহায্যে এই ঋণের জন্য আবেদন করতে পারি এবং পেতেও পারি খুব সহজে। তাই তোমাকে এরকম একটা প্ল্যান কিন্তু আমি শুনিয়ে রাখলাম, প্রধানমন্ত্রী এই মুদ্রা যোজনা, এটা কিন্তু কখনো না কখনো লেগেই যেতে পারে তোমার কাজে। আর আজকে সুপ্রভাতের আড্ডায় আমরা কথা বলছি রবিবারের জলখাবার নিয়ে। এবং জানো তো, বাঙালি রবিবারের জলখাবার নিয়ে এতটাই মানে এক্সাইটেড, এতই তার প্রিয় সেই রবিবারের জলখাবার, সেইটা কিন্তু সাহিত্য থেকে সিনেমার পর্দায় সর্বত্রই দেখা গেছে। মানে ফেলুদার গল্পে আমরা দেখি যে তোপসের রবিবারের সকালটা শুরু হয় চা আর খবরের কাগজ দিয়ে, বোম্বাইয়ের বোম্বেটে গল্পে লালমোহন

বাবু যখন রবিবার সকালে আসেন তখন জল খাবারে হিঙের কচুরি, আলুর দমের সঙ্গে জিলিপি খাওয়ার একটা ছবি আমরা দেখতে পাই। এরকম কিন্তু বা পাকদণ্ডি লীলা মজুমদারের, সেখানের কথা ভাবো, আত্মজীবনীমূলক বা রম্য লেখাগুলোতে যে শিলং বা কলকাতার দিনগুলোর কথা রয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে রবিবারের সকাল মানেই সাধারণ রুটি তরকারির বদলে একটু বিশেষ আয়োজন, এবং জল খাবারের দায়িত্ব ভাগ করে নিচ্ছেন বাড়ির সদস্যরা। মেনুতে থাকতো সুজির হালুয়া কিংবা ডাল পুরি। আবার সেই গল্প হলে সত্যি সিনেমা বলো কিংবা নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা বেলা শেষেতে বলো, যেখানে আমরা দেখছি যে যাদের দেখাই হয় না বাড়ির সদস্য, তারাও কিন্তু ওই রবিবারের সকালে সপরিবারে ডাইনিং টেবিলে জড়ো হচ্ছে, এবং সেই লুচি, সাদা আলুর চচ্চড়ি আর বেগুন ভাজা, সেইটা কিন্তু সবাইকে টেনে আনছে এক টেবিলে। এই যে ব্যাপারটা, মানে বাঙালির সংস্কৃতির মধ্যে, কিন্তু সংস্কৃতির সঙ্গে একেবারে জড়িয়ে রয়েছে এই জল খাবার, এবং বিশেষ করে সেই জল খাবারটার আরও আরও স্পেশাল দিন হচ্ছে রবিবার, যেদিনটায় আমরা জল খাবারে আরেকটু বেশি মন দিই। অন্য অন্য দিনের ব্যস্ততায় যেটা দিতে পারি না, সেইটা কিন্তু আমরা রবিবার দিন ভীষণ রকম সেটায় মন দিই, এবং সেই জল খাবারটাকে আমরা সুন্দর করে সাজিয়ে তুলি। তো যাই হোক, আজকে ঘড়ির কাঁটা কিন্তু বলছে যে জল খাবারের সময় প্রায় হয়ে এসেছে, মানে 8টা বাজে। এবার কিন্তু আমারও এবং তোমাদেরও জল খাবারের তোড়জোড়টা শুরু করবার পালা, তাই আপাতত বিদায় নিতে হবে আমাকে এই আড্ডা, আপাতত বলতে হবে তোমাকে টাটা। তবে জানিয়ে দিই যে সারা দিন কিন্তু যুবমানি থাকছে তোমার সঙ্গে নানান অনুষ্ঠান নিয়ে, যুবমানি কমন রুম নিয়ে 5:30টায় থাকছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গতে সম্পূর্ণা আর ব্রতদীপ, আর আজকে বেলা 11টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ঋত্বিক আর অর্পণ থাকছে তোমার সঙ্গে। তাই শুনতে কিন্তু ভুলো না আজকের অনুষ্ঠান, কারণ যুবমানি সারাদিন তোমার সঙ্গে গল্পে আড্ডায় মেতে থাকবে। খাওয়া দাওয়া থাক, সঙ্গে থাক যুবমানি, ভালো থেকো, সুস্থ থেকো, আবার কিন্তু গল্প হবে অন্য কখনো। তবে আপাতত বিদায় নিচ্ছি একটা গানে গানে, সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটা গান শোনাবো তোমাকে। সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি, শিল্পী প্রসূন ভট্টাচার্য।

প্রসূন ভট্টাচার্যর কণ্ঠে শুনছেন লোকগীতি। নজরুল গীতিতে প্রসূন ভট্টাচার্য।

শুনছিলেন নজরুল গীতি প্রসূন ভট্টাচার্যর কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী সমর বৈদ্য।

সমর বৈদ্যর কণ্ঠে শুনলেন লোকগীতি। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা গতকাল শেষ হয়েছে। এরপর নন্দীগ্রামে চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকলেন 9 জন এবং রেজিনগরে ভোটের ময়দানে 15 জন রইলেন। আগামী 6 অক্টোবর ওই 2 কেন্দ্রে ভোটগ্রহণ হবে, গণনা 9 অক্টোবর। এদিকে রেজিনগরের নির্দল প্রার্থী এজেইউপির নেতা সৈফুল ইসলাম মণ্ডলকে গতকাল নওদা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। গত বিধানসভা নির্বাচনের সময় 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে, সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে আগ্নেয়াস্ত্র, জাল নোট সহ আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সম্পাদক আশিক ইকবালকে গ্রেপ্তার করেছে হরিহর পাড়া থানার পুলিশ। এদিকে রেজিনগরে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরীর মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘিরে গতকাল উত্তেজনা তৈরি হয়। যদিও পরে মমতা ব্যানার্জি এবং কুণাল ঘোষের সঙ্গে আলোচনার পর তিনি প্রার্থীপদ প্রত্যাহার না করার সিদ্ধান্ত নেন। শুক্রবার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে 19 বছর আগে 2007 সালে নন্দীগ্রাম জমি আন্দোলনের সময়ের মামলায় গ্রেপ্তার করা হয়। তাকে গতকাল হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক। রাজ্যের 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক বদলে দিল নির্বাচন কমিশন। এতদিন খাম প্রতীক নিয়ে ভোটে লড়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতে এবার তুলে দেওয়া হয়েছে আলমারি প্রতীক। অন্যদিকে 2026 সালের বিধানসভা নির্বাচনে বাঁশি প্রতীক নিয়ে লড়া হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিকে দেওয়া হয়েছে টেবিল প্রতীক। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত খাম প্রতীক তাঁদের দল থেকে কেড়ে নিয়ে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয়েছে। অন্যদিকে হুমায়ুন কবিরের দল উপনির্বাচনের আগে নতুন প্রতীক হিসেবে টেবিল পেয়েছে। কমিশনের এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজার গৌরী মিশনে রাধাষ্টমী মহোৎসবে যোগ দেন। সেখানে তিনি এলাকার বিধায়ক তথা তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, বিধায়ক রিতেশ তিওয়ারি, কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে, পৌর দপ্তরের সচিব ও সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত বৈঠক করেন। পরে তিনি জানান গৌরী মিশনের নানা পরিকল্পনা ও প্রকল্প কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার রূপরেখা তৈরি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সনাতন সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখার কাজ করবে।
1: আগের সরকার হেরিটেজ কমিশন তুলে দিয়েছিল, আমি ফিরিয়ে এনেছি। হেরিটেজ কমিশনের এই মঠ মন্দির গুরুত্বপূর্ণ জায়গা পাবে। আমরা এবারে বাজেটে তীর্থক্ষেত্র সার্কিট করেছি। কলকাতার ঐতিহ্যবাহী প্রায় শতাব্দী প্রাচীন বাগবাজার গৌড়ীয় মঠ স্থান পাবে। নতুন একটি প্রজেক্ট এখানে হবে, যার প্ল্যানের জন্য যে অর্থ কর্পোরেশনে দিতে হতো সেটা মুকুব করে দেওয়া হয়েছে।
0: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা আগামীকাল শুরু হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মসিউর রহমান সর্দার জানান, ওই মার্কশিটে উচ্চ মাধ্যমিক হবে। কম্পিউটারের সাহায্য নিয়ে উত্তরপত্র দেখা হবে, কোনো পরীক্ষক উত্তরপত্র দেখবেন না। প্রশ্ন ফাঁস আটকাতে একাধিক কড়া ব্যবস্থা নিয়েছে সংসদ। প্রশ্নপত্রের সিল পরীক্ষার্থীদের সামনে খোলা হবে, তা প্রমাণ হিসেবে 2 জন পরীক্ষার্থীর সই নেওয়া হবে। প্রতিটি প্রশ্নপত্রে থাকবে ইউনিক সিরিয়াল নাম্বার। খোলা হয়েছে হেল্প ডেস্ক। দীর্ঘ 13 বছর পর মহাকরণে সচিবালয়ের কাজকর্ম ফের শুরু হবে। আগামী 10 অক্টোবরের মধ্যে রাইটার্স বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রী সহ শীর্ষ আমলাদের বসার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে পূর্ত দপ্তর। ভবনের সংস্কারের কাজের অগ্রগতি নিয়ে গতকাল বিশেষ বৈঠক করেন পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। 3 তলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পূর্তমন্ত্রী অজয় পোদ্দার, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শরদ দত্ত মুখোপাধ্যায় এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের বসার ব্যবস্থা করা হচ্ছে। মুর্শিদাবাদের সালার থানার খাঁড়েরা গ্রাম থেকে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল খাঁড়েরা গ্রামীণ সড়কের একটি কালভার্টের নিচে ঝোপ এবং খাঁড়েরা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের পিছন থেকে বোমাগুলি উদ্ধার করা হয়। প্লাস্টিকের জেরিক্যানের মধ্যে রাখা অবস্থায় বোমাগুলির সন্ধান মেলে। উল্লেখ্য, গত 12 সেপ্টেম্বর খাঁড়েরা গ্রাম থেকে জুয়ার আসরে পুলিশি অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। সেই ঘটনায় বোমার আঘাতে গুরুতর জখম হন সালার থানার এএসআই সাদেক আলী। ওই ঘটনায় গ্রামে এখনও উত্তেজনা রয়েছে। পুলিশ এখনও পর্যন্ত মোট 9 জনকে গ্রেপ্তার করেছে। এদিকে সেখানেই ফের বোমা উদ্ধারে গ্রামে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও গ্রামে টহল দিতে দেখা যায়। 2 নাবালিকা ছাত্রীকে বাড়িতে ডেকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রবীর হালদার নামে এক অঙ্কন শিক্ষককে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার 15 নম্বর ওয়ার্ডের। অভিযোগ, তিনি 2 নাবালিকা ছাত্রীকে বাড়িতে ডেকে তাদের ওপর যৌন নির্যাতন করতেন। ঘটনার পর ওই 2 নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজনকে জানালে ওই অঙ্কন শিক্ষকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করা হয়। ডায়মন্ড হারবার থানার পুলিশ অভিযুক্ত প্রবীর হালদারকে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে পক্সো আইন মামলা রুজু করা হয়েছে, আজ আদালতে পেশ করা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন বেলা 12টায়।

0: 이제 30 minute.
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা আধুনিক গান। প্রথম শিল্পী বাণী ঘোষাল, গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার নচিকেতা ঘোষ।

এবারে শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়, সুনীল বরণের কথা এবং শৈলেন মুখোপাধ্যায়ের সুরে।

বৃন্দগানের আসর এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন দেশাত্মবোধক গান, প্রথম শিল্পী উৎপলেন্দু চৌধুরী।

শুনছিলেন দেশ আত্মবোধক গান আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ মুলতানি রাগে শরৎ বাজিয়ে শোনালেন শিল্পী অনিমা দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অশোক রায়চৌধুরী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 4:09। শুরু হলো দ্বিতীয় অধিবেশন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়া ময়েফ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। জাতীয় পরিবেশ ট্রাইব্যুনালের আয়োজনে নয়া দিল্লির বিজ্ঞান ভবনের আন্তর্জাতিক সম্মেলনে বিষয় পরিবেশ ও জলবায়ুর গতিশীলতার ভবিষ্যৎ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1000 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তরুণ কুমার দাসের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তরুণ কুমার দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টজে। এখন শুনবেন হিন্দি অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন হিন্দি ছায়াছবির গান শুনে নেব। গুরু ছায়াছবি থেকে পরপর দুটি গান, শিল্পী এ আর রহমান ও চিন্ময়।

0: শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, একটু পরেই শুনবেন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। এশিয়ান গেমসের প্রথম দিনে ভারত আজ শুটিংয়ে দুটো রূপো পেয়েছে। ভারত মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। বাংলা জাতীয় জুনিয়র মহিলা ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে। আসন্ন ভারত সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। 2026 এশিয়ান গেমসে ভারত দুর্দান্ত শুরু করেছে। প্রথম দিনেই শুটিংয়ে দুটো রূপো পেয়েছে ভারত। এলা ভেনিল ভালারিভান, বিদর্শা বিনোদ এবং সোনম মাস্কার মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল দলীয় ইভেন্টে এবং এলা ভেনিল নিজে ব্যক্তিগত ইভেন্টেও একটি রূপো পান। মহিলাদের ট্র্যাডিশনাল 60 কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে সুচিকা তারিয়াল ইতিহাস গড়েছেন। দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে মিক্সড মার্শাল আর্টসে এশিয়ান গেমসের পদক নিশ্চিত করেছেন তিনি। টেবিল টেনিসে ভারতীয় মহিলা দল ইন্দোনেশিয়াকে 3-0 এবং সিঙ্গাপুরকে 3-2 ব্যবধানে হারিয়ে দিয়েছে। অন্যদিকে পুরুষ দল ইন্দোনেশিয়াকে 3-0 ব্যবধানে হারালেও ইরানের কাছে

0: 0-3 ব্যবধানে পরাজিত হয়। সাঁতারে পুরুষদের 100 মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে ঋষভ দাস 54.77 সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ স্থান অধিকার করেন। এদিকে ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। জাপানের কারোগি স্পোর্টস পার্কে আজ সেমিফাইনালে ভারত 114 রানে বাংলাদেশকে হারিয়ে দেয়। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করে। নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 195 রান করে ভারত। সেফ আলি ভার্মা 17 রান করেন। তিনি 49 বলে 100 রানে অপরাজিত থাকেন। এই প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে 17 রান করলেন সেফ আলি। অধিনায়ক হরমনপ্রীত কৌর 40, স্মৃতি মান্ধানা 37 রান করেন। মান্ধানা মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ড গড়েছেন। এতদিন এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের সুজি বেটসের। মহিলাদের টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি করেছেন 4,758 রান। টি টোয়েন্টি ক্রিকেটে মান্ধানার সংগ্রহ 4,788 রান। জবাবে বাংলাদেশের ইনিংস 15 ওভার 4 বলে 81 রানে শেষ হয়ে যায়। ভারতের দীপ্তি শর্মা ও নন্দিনী শর্মা 3টি করে উইকেট নিয়েছেন। শ্রীচরণী 2টি উইকেট নেন। অপর সেমিফাইনালে শ্রীলঙ্কা 8 উইকেটে পাকিস্তানকে পরাজিত করেছে। জাপানের কাকামি গাহারায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের পুল এর ম্যাচে আজ ইন্দোনেশিয়ার বিরুদ্ধে 13-1 ব্যবধানে জয় দিয়ে ভারতীয় পুরুষ হকি দল তাদের অভিযান শুরু করেছে। দিলপ্রীত সিং 4টি, অভিষেক রাজিন্দার, মনদীপ সিং, অধিনায়ক হরমনপ্রীত সিং এবং যুগরাজ সিং প্রত্যেকে 1টি করে গোল করেন। আউলিয়া আল আরদ ইন্দোনেশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন। মঙ্গলবার পরবর্তী ম্যাচে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। এর আগে গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল বির উদ্বোধনী ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে 19-0 ব্যবধানের বিশাল জয় দিয়ে ভারতীয় মহিলা হকি দল তাদের অভিযান শুরু করে। 8টি গোল করেন দীপিকা সেহরাওয়াত, ম্যাচের সেরাও হন তিনি। ইশিকা চৌধুরী 3টি গোল করেন এবং লালথান্থ লুয়াঙ্গি ও নেহা 2টি করে গোল করেন। ভারতীয় মহিলা দল আগামীকাল ইন্দোনেশিয়ার বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে। এশিয়ান গেমসের প্রিকোয়ার্টার ফাইনালে কাজাখস্তানকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল তাদের অভিযান শুরু করেছে। সিঙ্গলসে কামিলা স্মাগুলোভাকে 21-7, 21-9 ব্যবধানে হারিয়ে পিভি সিন্ধু ভারতের প্রথম জয় এনে দেন। এরপর উন্নতি হুডা, অ্যালিসা কুলেসোভা ও তানভি শর্মা ডায়ানা নামেনোভাকে হারিয়ে দেন। কোয়ার্টার ফাইনালে ভারত পরবর্তী ম্যাচে আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে খেলবে। বাংলা জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ডক্টর টি আউ ট্রফির সেমিফাইনালে উঠেছে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলা 1-0 গোলে রাজস্থানকে হারিয়ে দিয়েছে। ম্যাচের 40 মিনিটে দিয়া বিশ্বাস জয়সূচক গোলটি করেন। বাংলা টানা 3 ম্যাচে জিতে গ্রুপ শীর্ষে থেকে শেষ 8-এ পৌঁছল। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে গতকাল ব্রাইটন 3-0 গোলে আর্সেনালকে হারিয়ে দিয়েছে। মরশুমে এটাই আর্সেনালের প্রথম হার। ব্রাইটনের হয়ে গোল করেন পাসকাল গোস, কোকোস তৌলাস ও চিমা আন্দ্রেস। এর ফলে 5 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 2 নম্বরে নেমে গেছে আর্সেনাল। 1 ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি সমান পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে আপাতত 3 নম্বরে আছে ব্রাইটন। অধিনায়ক রাফিনহার হ্যাট্রিকের সৌজন্যে সেভিয়াকে হারিয়ে লালিগা ফুটবলের লিগ টেবিলে 6 পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। সেভিয়ার মাঠে গতরাতে বার্সেলোনা 3-1 গোলে সেভিয়াকে হারিয়ে দেয়। ইউসুফ ফোফানার গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধে সমতা ফেরান রাফিনহা। দ্বিতীয়ার্ধে আরও 2টি গোল করেন তিনি। প্রথম 7 ম্যাচে সবকটি জিতে 21 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনা। 1টি ম্যাচ কম খেলে সমান 15 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ 2 ও রিয়াল বেতিস 3 নম্বর স্থানে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ আসন্ন ভারত সফরের জন্য একদিনের ও টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। 2টি দলেরই অধিনায়ক সাই হোপ। 2 দলই 15 জন করে ক্রিকেটার রয়েছেন। তাদের মধ্যে 8 জন ক্রিকেটার 2টি দলই জায়গা পেয়েছেন। ভারত আগেই দল ঘোষণা করেছে। 27শে সেপ্টেম্বর তিরুবনন্তপুরমে প্রথম একদিনের ম্যাচ হবে। 30শে সেপ্টেম্বর গুয়াহাটিতে দ্বিতীয় ও 3রা অক্টোবর নিউ চণ্ডীগড়ে হবে তৃতীয় ম্যাচ। 6ই অক্টোবর প্রথম টি টোয়েন্টি ম্যাচটি হবে লখনৌয়ে। তারপর 9ই অক্টোবর রাঁচি, 11ই অক্টোবর ইন্দোর, 14ই অক্টোবর হায়দ্রাবাদ ও 17ই অক্টোবর বেঙ্গালুরুতে সিরিজের বাকি 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলার খবর শেষ হল। এরপর খবর শুনুন রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন শুনবেন নানা রঙের গান। প্রথম গানটি বহুরূপী ছায়াছবি থেকে, শিল্পী শ্রেষ্ঠা দাস, ননিচোরা দাস বাউল ও বন্নী চক্রবর্তী।
2: আজ বসন্তের গায়ে হলো আজ বসন্তের

এবারের গানটি বাবা বেবি ও ছায়াছবি থেকে, শিল্পী শোভন গাঙ্গুলী ও সঞ্চারী সেনগুপ্ত।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, এখন স্পটলাইটের বাংলা রূপান্তর। আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনব 16 সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্ত বিষয়ে এক আলোচনা। এতে অংশ নিয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ সুষমা রামাচন্দ্রন। সঞ্চালনায় রয়েছেন অর্জুন জে চৌধুরী। কেন্দ্রীয় মন্ত্রিসভা 14 সেপ্টেম্বরের বৈঠকে সামাজিক নিরাপত্তা বিষয়ে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করেছে। এটি হল কর্মচারী ভবিষ্যনিধি বা ইপিএফও সুবিধা পাওয়ার জন্য বেতনের সর্বোচ্চ সীমা 15,000 থেকে বাড়িয়ে 25,000 টাকা করা। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ সুষমা রামাচন্দ্রন। তার কাছে আমরা কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের গুরুত্ব বিষয়ে জানতে চাইব। নিম্ন থেকে মাঝারি আয়ের মানুষের জন্য এই সিদ্ধান্ত কতদূর কার্যকর হবে বলে আপনি মনে করেন? সুষমা রামাচন্দ্রন, দেখুন, আমার মনে হয় ইপিএফওর সুবিধা পাওয়ার জন্য বেতনের সর্বোচ্চ সীমা বাড়ানোর দাবি বেশ কিছুদিন ধরেই তোলা হয়েছে। 2014 সালে ক্ষেত্রে সর্বোচ্চ সীমা 15,000 টাকা বেঁধে দেওয়া হয়েছিল। তারপর থেকে বিগত 11-12 বছরে মানুষের বেতন তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই আরও বেশি মানুষকে এই সুবিধার আওতায় নিয়ে আসতে সর্বোচ্চ বেতন সীমা বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। এর ফলে এখন থেকে প্রায় 51 লক্ষ মানুষ কর্মচারী ভবিষ্যনিধি তহবিল প্রকল্প বা ইপিএফওর সুবিধা পাবেন। ভারতে এই তহবিলের পরিমাণ প্রায় 31 লক্ষ কোটি টাকা। জাপান, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো দেশেও কর্মচারী ভবিষ্যনিধি তহবিলের পরিমাণ অনেকটাই বেশি। তবে ভারতে এই তহবিলের পরিমাণ বিশ্বের মধ্যে অন্যতম বেশি বলে মনে করা হয়। এই প্রকল্পে প্রায় 7,98,00,000 মানুষ এই তহবিলের সুবিধা পেয়ে থাকেন। কিন্তু শুধুমাত্র সংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী মানুষেরাই নয়, আমাদের আরও বেশি করে অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবীদের এই সুবিধার আওতায় নিয়ে আসতে হবে। বর্তমান সময় কেউ চাকরি পেলে যে কোম্পানি তাকে প্রভিডেন্ট ফান্ডে সুবিধা দেয় তাতেই যোগদানের আগ্রহ দেখায়। কারণ যে কোম্পানি প্রভিডেন্ট ফান্ডে সুবিধা দেয় সেটিকে নিরাপদ এবং বিশ্বাসযোগ্য সংস্থা হিসেবে দেখা হয়ে থাকে, কারণ এর মাধ্যমে দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তার বিষয়টি থাকে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইপিএফও সুবিধা পাওয়ার জন্য বেতনের সর্বোচ্চ সীমা বৃদ্ধির মাধ্যমে আরও অনেক বেশি মানুষকে সামাজিক নিরাপত্তা ছত্রছায়ায় নিয়ে আসার কথাটি ভাবা হয়েছে। বর্তমানে আমাদের দেশে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা প্রদানকারী সংস্থার সংখ্যা ছিল 7,68,000। ইপিএফওর সাম্প্রতিকতম তথ্য থেকে জানা যাচ্ছে এই সংখ্যা বেড়ে 7,98,000-এ পৌঁছেছে। অর্জুন জে চৌধুরী, এই সংখ্যা বৃদ্ধিকে আপনি কি চোখে দেখছেন? সুষমা রামাচন্দ্রন, দেখুন, অতীত দিনে আমরা দেখেছি অনেক সংস্থাকেই কর্মচারী ভবিষ্যনিধি বাবদ প্রদেয় অর্থ বাকি রাখতে, এই নিয়ে কেলেঙ্কারিও কিছু কম হয়নি। তবে বর্তমানে এই প্রবণতা অনেকটাই কমে গেছে। এখন অধিকাংশ সংস্থাই ইপিএফও সংক্রান্ত আইনবিধি মেনে চলে। এর একটা কারণ, শ্রমিক কর্মচারীদের মধ্যে সামাজিক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বেড়েছে। শ্রমজীবী মানুষদের অধিকাংশই বর্তমানে বুঝতে পেরেছেন যে কর্মচারী ভবিষ্যনিধি তহবিল কেবল তাদের কর্মজীবনের শেষে শুধুমাত্র বড় পরিমাণের অর্থপ্রাপ্তি নয়, এছাড়াও এর অনেক সুবিধা রয়েছে। যেমন ধরা যাক, সংশ্লিষ্ট কর্মচারীর আর্থিক সংকটের সময় তার অর্থের প্রয়োজন হলে তিনি এই তহবিল থেকে প্রয়োজন মতো টাকা তুলতে পারবেন। এছাড়াও রয়েছে সঞ্চয়ভিত্তিক বিমা প্রকল্প, এর থেকে কিছু পরিমাণ অর্থ পেনশন প্রকল্পের জন্য সরিয়ে রাখা হয়। এই প্রকল্পেরও অনেক ধরনের সুবিধা রয়েছে, তাই কর্মচারীদের মধ্যে এই প্রকল্পে যোগ দেওয়ার আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এছাড়া এই প্রকল্পের সুবিধা প্রদানকারী সংস্থাগুলিও বর্তমানে সঠিকভাবে নিয়মকানুন মেনে চলছেন। অর্জুন জে চৌধুরী, কর্মচারী ভবিষ্যনিধি তহবিল ছাড়াও আপনি কর্মচারী পেনশন প্রকল্পের উল্লেখ করেছেন। বর্তমানে আমাদের দেশে প্রায় 82 লক্ষ মানুষ এই পেনশন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। অন্যদিকে সঞ্চয়ভিত্তিক বিমা তহবিলের পরিমাণও বেশ ভালো। এই তহবিলের অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে কি কি নিয়মকানুন মেনে চলা হয়? সুষমা রামাচন্দ্রন, দেখুন, প্রভিডেন্ট ফান্ড তহবিলের অর্থ সাধারণভাবে অত্যন্ত নিরাপদ স্থানে বিনিয়োগ করা হয়ে থাকে। কখনো কখনো হয়তো এই তহবিলের অর্থ কর্পোরেট ক্ষেত্রেও বিনিয়োগ করা হয়, তবে তা নিয়ে সমালোচনাও শোনা যায়। তবে সাধারণভাবে সরকারের সিকিউরিটিতেই এই অর্থ বিনিয়োগ করা হয়ে থাকে, তাতে এই অর্থের ভবিষ্যৎ নিয়ে কোনো অনিশ্চয়তা থাকে না। তহবিল যাতে নিরাপদ জায়গায় বিনিয়োগ করা হয় সেটি

গুরুত্বপূর্ণ। এই তহবিল থেকে সুদের হার সাধারণভাবে অনেকটাই উঁচু হয়। প্রতি বছর ইপিএফও সংস্থা তাদের পরিচালন মণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত নেন সুবিধা প্রাপকদের কোন হারে সুদ দেওয়া হবে। সাধারণভাবে আকর্ষণীয় হারেই এই সুবিধা দেওয়া হয়ে থাকে। আমার মনে হয় কর্মচারীদের ইপিএফও সুবিধা পাওয়ার জন্য বেতনের সর্বোচ্চ সীমা 15,000 টাকা থেকে 25,000 টাকা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীত দিনে আমরা যে গিগ অর্থনীতির কথা শুনতাম তাতে অনেক কর্মী বেতনের ঊর্ধ্বসীমাজনিত কারণে এই সুবিধার আওতায় থাকতে পারতেন না। সম্প্রতি এই গিগ অর্থনীতিকে কেন্দ্রীয় সরকারের শ্রম কোড আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, যার মাধ্যমে কোম্পানিগুলিকে শ্রমজীবী মানুষের জন্য সামাজিক নিরাপত্তা সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রভিডেন্ট ফান্ড একটি প্রধান বিষয়। অর্জুন জে চৌধুরী, আচ্ছা, মাসে 15,000 টাকা থেকে 25,000 টাকা উপার্জনকারী কোনো কর্মচারী কি এই সুবিধা পাবেন? সুষমা রামাচন্দ্রন, হ্যাঁ, সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত উপার্জনকারী কর্মচারীরা এই সুবিধা পাবেন। এমনকি কোনো কর্মচারী যদি মাসে 15,000 টাকার কম রোজগার করেন তাহলেও তিনি এই সুবিধা পাবেন। এই সুবিধা আরও বেশি কর্মচারীর কাছে পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার চলতি বছরে 11,339 কোটি টাকা ব্যয় করবে। আগামী 5 বছরে এই পরিমাণ 56,696 কোটি টাকায় দাঁড়াবে বলে মনে করা হচ্ছে, যার অর্থ সামাজিক নিরাপত্তার এই সুবিধার পরিধি বাড়ানোর জন্য সরকারকে বেশ বড় পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় যে সুবিধা তা হল, তিনি যদি তার মাসিক আয় অর্থাৎ বেতনের 12% এই তহবিলে জমা দেন, তার নিয়োগকারী সংস্থা এবং সরকার সমপরিমাণ অর্থ এই তহবিলে বাধ্যতামূলকভাবে জমা দেবে। এর সঙ্গে বেশি সুদের হার যুক্ত হয়ে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের পরিমাণ বৃদ্ধি পাবে, যা তাদের মাইনে থেকে সঞ্চয় করা হবে। এক্ষেত্রে মাসিক বেতনের সর্বোচ্চ সীমা বাড়ানোর ফলে কেন্দ্রীয় সরকারেরও এবাবদ ব্যয়ের পরিমাণ 10,250 কোটি টাকা থেকে বেড়ে 11,339 কোটি টাকায় দাঁড়াবে। এছাড়া এটা কর্মচারীদের জন্য এক ধরনের বাধ্যতামূলক সঞ্চয়ের পরিকল্পনাও বলা যেতে পারে। এর ফলে কর্মচারীদের মধ্যে দীর্ঘমেয়াদী ভিত্তিতে সঞ্চয়ের অভ্যেস গড়ে ওঠে। কোনো কর্মচারী যদি কম আয়ের গোষ্ঠীর মধ্যে থাকে তাহলে তাকে মাসে 500 কিংবা 1,000 টাকা সঞ্চয়ের জন্য খুব চেষ্টা করতে হয়, কিন্তু প্রভিডেন্ট ফান্ডের অর্থ যেহেতু তাদের মাইনে থেকেই কেটে নেওয়া হয় তাই চেষ্টা করে অর্থ সঞ্চয় করার প্রয়োজন হয় না। অন্যদিকে এই তহবিলের আরও একটি সুবিধা হচ্ছে আর্থিক সংকটের সময়ে প্রয়োজন মতো এই তহবিল থেকে টাকা তোলা যায়। এছাড়া নিয়োগকারীদের জন্য এই প্রকল্পের একটি সুবিধা রয়েছে, তা হল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সামাজিক নিরাপত্তার সুবিধা থাকলে শ্রমিক কর্মচারীরা সেখানেই কাজ করতে আগ্রহী হন। দক্ষ শ্রমিক বা কর্মচারীরাও দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তার সুবিধা পেয়ে একটি সংস্থায় তাদের সর্বোচ্চ দক্ষতা দিয়ে উৎপাদনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। অর্জুন জে চৌধুরী, কেন্দ্রীয় মন্ত্রিসভায় কর্মচারী ভবিষ্যনিধি তহবিল প্রকল্পে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধির মতো সামাজিক নিরাপত্তামূলক সিদ্ধান্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সুষমা রামাচন্দ্রন, আপনাকেও ধন্যবাদ। আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম 16 সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত বিষয়ে এক আলোচনা। এতে অংশ নিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞ সুষমা রামাচন্দ্রন, সঞ্চালনায় ছিলেন অর্জুন জে চৌধুরী। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত airnsdtalks@gmail.com অথবা 9289-094-044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সমন্বয়ের ডাক দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজস্থানের যোধপুরে ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে চলছে যৌথ মহড়া। তেজাস যুদ্ধবিমানে সওয়ার দুদেশের বায়ুসেনা প্রধান। দুদশক পলাতক থাকার পর বারাণসীতে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখার অভিযানে নিহত ঝাড়খণ্ডের চরমপন্থী সংগঠন টিপিএস এর প্রধান ব্রিজেশ গঞ্জু। রুশ অধিকৃত ক্রিমিয়ায় ভোটগ্রহণ পর্বের মধ্যেই রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের। তীব্র প্রত্যাঘাত হানতে পারে রাশিয়া, আশঙ্কা ইউরোপের নেতাদের। কারারুদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করল সেদেশের পুলিশ, পাঠানো হল 30 দিনের হেফাজতে। এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত কন্যারা। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাম্প্রতিককালের একাধিক প্রাকৃতিক বিপর্যয় স্পষ্ট করে দিয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পরিবেশ ও জলবায়ু ভবিষ্যৎ বিষয়ক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী মুর্মু বলেন, বিশ্বজুড়ে বিজ্ঞানী মহল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সকলকে সতর্ক করে দিয়েছে। এই সমস্যা মোকাবিলায় স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সকলকে সক্রিয়ভাবে একযোগে এগিয়ে আসতে হবে।
1: हाल के समय में हुई अनेक प्राकृतिक आपदाओं ने यह स्पष्ट किया है कि क्लाइमेट इम्पैक्ट्स को कम करने के लिए सशक्त क्लाइमेट एक्शन करना आवश्यक है। विश्व का वैज्ञानिक समुदाय चेतावनी दे रहे हैं कि क्लाइमेट रिस्क बहुत गंभीर हो चुका है। इनकी यथासंभव रोकथाम और सामना करने के लिए स्थानीय, क्षेत्रीय और वैश्विक सभी स्तर पर स्टेक होल्डर्स के बीच सक्रिय सहयोग की सुदृढ़ आवश्यकता है।
0: রাষ্ট্রপতি পরিবেশ সংক্রান্ত আইনি সহায়তার ক্ষেত্রে জাতীয় পরিবেশ আদালত তথা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, জীববৈচিত্র্যে বিপর্যয় ঘটছে, ভূমিক্ষয়ে জলসংকট তীব্র হয়ে উঠেছে। তিনি স্থানীয় পর্যায়ে কৃষি জলাধার গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। সম্মেলনের সমাপ্তি অধিবেশনে কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন।

0: ভারত ও জাপানের বিমান বাহিনীর মধ্যে যৌথভাবে যোধপুর বিমানঘাটিতে বীর গার্ডিয়ান 2026 বিমান মহড়া চলছে। ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ জেনারেল তাকেহিরো মোরিতা আজ দেশজ হালকা যুদ্ধবিমান তেজসে সওয়ার হন। পরে সাংবাদিকদের এপি সিং বলেন, তেজস যুদ্ধবিমানে জেনারেল মোরিতার এই ভ্রমণ ভারতে তৈরি যুদ্ধবিমানের উৎকর্ষের প্রতি তার আস্থাকেই তুলে ধরে।
1: The Japanese fighters have operating from Indian soil for the first time is a great milestone in the history of our relationship. I very clearly remember in Tarang Shakti 24, your team was here. I had come as the vice chief, met them all, but unfortunately your aircraft could not ferry because of bad weather in the southeastern part of Asia, and we missed the opportunity that time. But I'm very happy that we have caught up this time. This reflects a deepening dimension of our special strategic and comprehensive partnership between the two countries.
0: General Morita Tejas ke Make in India uddoger shafoller pratik bole montobbo karen.
2: I am grateful for the invaluable opportunity to fly on the Tejas. As an aircraft born from indigenous defense capabilities, Tejas stands as a symbol of India's technological innovation and embodies Make in India initiative. While flying, I found myself reflecting on the efforts of many people, both in the military and industry, who contributed to its development.
0: উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা এটিএস বারাণসীতে আজ এক অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের নিষিদ্ধ চরমপন্থী সংগঠন তৃতীয় প্রস্তুতি কমিটি টিপিএস এর প্রধান ব্রিজেশ গঞ্জুকে হত্যা করেছেন। গোপাল সিং ভোক্তা নামেও সে পরিচিত ছিল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলেই তার মৃত্যু হয়। সে প্রায় দু দশক পলাতক ছিল। তাকে গ্রেপ্তারের জন্য ঝাড়খণ্ড পুলিশ এবং জাতীয় তদন্ত সংস্থা এনআইএ যৌথভাবে 30 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। ব্রিজেশ গঞ্জুর বিরুদ্ধে হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ সহ 50টিরও বেশি মামলা দায়ের করা হয়। আদিবাসী সমাজের অধিকার রক্ষা এবং তাদের উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পুরুলিয়ার টামনা থানা এলাকার কড়াডিতে আজ করম নৃত্য উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, কুর্মালি ও রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। কুর্মীদের রেল রোকো কর্মসূচির সময় যেসব আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা হয়েছিল তা প্রত্যাহার করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বর্তমান সরকার কুর্মী সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় যাবতীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। পশ্চিমবঙ্গে মৎস্য চাষের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর পন্থা পদ্ধতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মৎস্য দপ্তর এবং রাজ্য সরকার আগামীকাল কলকাতায় বৈঠকে বসছে। বৈঠকে যৌথভাবে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রী রাজীব রঞ্জন সিং এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম সাধারণ অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলতি মাসের 26 তারিখে এই অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে তার বক্তব্য রাখার কথা। সফরকালে ডক্টর জয়শঙ্কর বিভিন্ন দেশের সঙ্গে বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ বিশ্বনেতাদের শান্তি, মর্যাদা, ন্যায় বিচার ও মানবতার স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। মহাসচিব হিসেবে এটি তার শেষ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। এতে যোগ দিতে তিনি এখন নিউ ইয়র্কে রয়েছেন। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিশ্বব্যাপী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মহলের সহযোগিতা, আলোচনা এবং সম্মিলিত পদক্ষেপ অত্যন্ত অপরিহার্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউক্রেন রাশিয়ার উপর 1000-এরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোর উপর এটি ইদানিংকালের সবচেয়ে বড় ড্রোন হামলা। এর ফলে একটি তৈল শোধনাগার এবং আবাসিক ভবনের ক্ষতি হয়েছে। তিনি জানান, মস্কো জুড়ে ইউক্রেনের এই ড্রোন হামলার ফলে দুজনের মৃত্যু হয়েছে, আহত 20। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা ইউক্রেনের 1100টি ড্রোন ধ্বংস করতে সমর্থ হয়েছে। উল্লেখ্য, রাশিয়ায় সংসদীয় নির্বাচনের তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ইউক্রেনের এই হামলা। এই পর্বে রুশ অধিকৃত ক্রিমিয়া ভোট নেওয়া হচ্ছিল। 2014 সালে এই অংশের দখল নেয় মস্কো। ইউক্রেনের এই হামলার জবাবে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির উপর রাশিয়া প্রত্যাঘাত হানতে পারে বলে আশঙ্কিত ইউরোপের নেতারা। ইরান জানিয়েছে তাদের শর্ত পূরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, সেদেশের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইরান পূর্ণ সামরিক শক্তি নিয়ে লড়াই এবং কূটনীতির মাধ্যমে আলোচনা দুই চালিয়ে যাবে। ওয়াশিংটনে বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন এবং ইরানি জাহাজের উপর মার্কিন নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ প্রত্যাহারের পরেই হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। এদিকে মার্কিন সেন্টকম জানিয়েছে, গত 2 মাসে 2000 হাজারের বেশি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করতে তারা সহায়তা করেছে। এই সময় 1 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল

0: মধ্যপ্রাচ্য থেকে বাইরে পাঠাতেও তারা সাহায্য করেছে। কারারুদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে পাকিস্তানের পুলিশ আজ গ্রেপ্তার করেছে। লাহোরের ডেপুটি কমিশনার আজ তাকে 30 দিনের হেফাজতে পাঠিয়েছেন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফের এক বিক্ষোভ কর্মসূচির প্রাককালে তাকে আটক করা হয়। আলিমা খানকে কোর্ট লাখপত কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তার 73 বছর বয়সী দাদা ইমরান খানের মুক্তির দাবিতে প্রচারাভিযান চালাচ্ছিলেন। উল্লেখ্য, ইমরান খান 2023 সাল থেকে কারাবন্দী রয়েছেন। নেপালে ভয়াবহ বন্যার 4 সপ্তাহ পরেও নিখোঁজ থাকা 6,000-এর মতো মানুষের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। রাশুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলির নদীপথ এবং ধ্বংসস্তূপ ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলিতে তল্লাশি অভিযান চলছে। এদিকে নেপালি সেনাবাহিনীর এক ফিল্ড কমান্ডার চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপ অপসারণ করতে 3-4 মাস পর্যন্তও লাগতে পারে। রাস্তাঘাট সেতু ধ্বংস হয়ে যাওয়ায় জনজীবন এখনও বিপন্ন। এদিকে চীনা সংবাদ মাধ্যম জানিয়েছে, চীনের এখনও 500-এরও বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। জাপানের কারোগি স্পোর্টস পার্কে আজ সেমিফাইনালে ভারত 114 রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 195 রান তোলে। শেফালি ভার্মা 49 বলে 100 রানে অপরাজিত থাকেন। জবাবে বাংলাদেশের ইনিংস 15 ওভার 4 বলে 81 রানে শেষ হয়ে যায়। ভারতের দীপ্তি শর্মা ও নন্দিনী শর্মা 3টি করে উইকেট নিয়েছেন। ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। অপর সেমিফাইনালে শ্রীলঙ্কা 8 উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এশিয়ান গেমসের প্রিকোয়ার্টার ফাইনালে কাজাখস্তানকে 3-0 ব্যবধানে পরাজিত করে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল তাদের অভিযান শুরু করেছে। সিঙ্গলসে কামিলা স্মাগুলোভাকে 21-7, 21-9 গেমে হারিয়ে PV সিন্ধু ভারতের প্রথম জয় এনে দেন। এরপর উন্নতি হুড়া অ্যালিসা কুলেসোভাকে 21-7, 21-10 ও তানভি শর্মা ডায়ানা নেমেনোভাকে 21-5, 21-10 গেমে হারিয়ে দেন। কোয়ার্টার ফাইনালে ভারত পরবর্তী ম্যাচে আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে খেলবে। জাপানের কাকামিগাহারায় এশিয়ান গেমসের পুল এর ম্যাচে আজ ইন্দোনেশিয়ার বিরুদ্ধে 13-1 ব্যবধানে জয় দিয়ে ভারতীয় পুরুষ হকি দল তাদের অভিযান শুরু করেছে। মঙ্গলবার পরবর্তী ম্যাচে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সমন্বয়ের ডাক দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজস্থানের যোধপুরে ভারত ও জাপানের বিমান বাহিনীর মধ্যে চলছে যৌথ মহড়া। তেজস যুদ্ধ বিমানে সওয়ার দুদেশের বায়ুসেনা প্রধান। 2 দশক পলাতক থাকার পর বারাণসীতে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখার অভিযানে নিহত ঝাড়খণ্ডের চরমপন্থী সংগঠন TPS-এর প্রধান ব্রিজেশ গঞ্জু। খবর শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: नमस्कार, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं पूनम आहूजा।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি দিলওয়ালে ছায়াছবি থেকে অরিজিৎ সিং ও অন্তরা মিত্রের কণ্ঠে।

এবারের গানটি ব্রহ্মচারী সিনেমা ছায়াছবি থেকে, শিল্পী মোহাম্মদ রফি ও সুমন কল্যাণপুর।

এবারের গানটিও কবি খুশি কবি গান থেকে, শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি, আলকা ইয়াগনিক, অমিত কুমার, উদিত নারায়ণ ও সোনু নিগম।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 সেলসিয়াস ও 26 সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.6 কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.7 কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ 98% এবং সর্বনিম্ন 79%। গতকাল রাত 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 0.11 মিলিমিটার এবং তারপর বৃষ্টিপাতের পরিমাণ 0.04 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় যাঁরা নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে 20 তারিখ রবিবার কোনো সতর্কবার্তা নেই, কিন্তু ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, যা বেড়ে প্রতি ঘণ্টায় 65 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে 21 সেপ্টেম্বর সোমবার বয়ে যাওয়ার সম্ভাবনা, এবং ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, যা বেড়ে ঘণ্টায় 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে এবং

ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, যা বেড়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে পৌঁছতে পারে। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার ওপর দিয়ে 22 সেপ্টেম্বর মঙ্গলবার বয়ে যাওয়ার সম্ভাবনা এবং 23 সেপ্টেম্বর বুধবার থেকে 24 সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত এই ঝোড়ো হাওয়া গতিবেগ বাড়িয়ে ঘন্টায় 55 থেকে 65 কিলোমিটার এবং আরও বেড়ে ঘন্টায় 75 কিলোমিটার বেগে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে বয়ে যেতে পারে। 23 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার এবং বেড়ে কখনো কখনো ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। 21 সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সমুদ্রের পরিস্থিতি উত্তাল থেকে অতি উত্তাল হওয়ার সম্ভাবনা এবং 22 সেপ্টেম্বর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় সমুদ্রের কাছে বা দূরে 25 সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় যেসব মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে 21 সেপ্টেম্বর গভীর সমুদ্রে এবং 22 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় সমুদ্রের কাছে বা দূরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে যেসব মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে গেছেন তাদের 21 তারিখ সোমবার রাতের মধ্যে উপকূলে প্রত্যাবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর।

এখন জানিয়ে দেব আজ অর্থাৎ 21শে সেপ্টেম্বর সোমবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত থাকছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা কপি জাতীয় ফসলে এক পেশে রোগ বলবেন ডক্টর উত্তম রায়চৌধুরী, 6:40 আপনার স্বাস্থ্য, বিশ্ব অ্যালঝাইমার্স দিবস, ডিমেন্সিয়া নিরাময়ে দ্রুত শনাক্তকরণ ও কার্যকর প্রতিরোধ বলবেন ডক্টর সৌভিক দুবে, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী মানস ভুল, 8টায় বিজ্ঞানের খবর সংকলনে মৌসুমি সৌম্য মজুমদার, 8:05 ভজন শিল্পী মন্দিরা লাহিড়ী, 8:20 বাংলা কথিকা আমার বাবা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছেন পৌলমী বসু, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন শিল্পী অয়ন সেনগুপ্ত, 9টায় গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10টায় গানের ভেলা উপস্থাপনায় মিতালি ভট্টাচার্য, 11:00 যুববাণীর অনুষ্ঠান বিজ্ঞান বার্তা উপস্থাপনায় শ্রাবণী ভট্টাচার্য ও বিতশোক চক্রবর্তী, 12:00 দিলরুবা শিল্পী অরূপ কুমার সেন, 12:15 লোকগীতি শিল্পী দীপময় দাস, 12:33 গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠান উনো জমির দুনো ফসল উপস্থাপনায় স্বাগত মণ্ডল মল্লিক, 1:00 নির্বাচিত লোকগীতি, 1:45 মহিলা মহল বিষয় সাহিত্য কথা অতিথি লেখক তপন বন্দ্যোপাধ্যায় উপস্থাপনায় ব্রততী দাস, 2:30 ছায়াছবির গান, গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন, অতিথি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী জহর দাস, 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় সপ্তম শ্রেণীর গণিত পাঠদানে বরবড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ দাস ও সঙ্গে দুজন শিক্ষার্থী, 6:05 সাঁওতালি গানের অনুষ্ঠান শিল্পী মালতী মান্ডি ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ অ্যালঝাইমার্স রোগ কারণ ও প্রতিকার সাক্ষাৎকারে ডক্টর বিজয় কুমার মুর্মু, এছাড়া থাকছে লোকগীতি শিল্পী লালমোহন টুডু অনিল মান্ডি ও সহশিল্পীবৃন্দ, 6:38 কৃষি কথার আসর, আমাদের রাজ্যে মাছ চাষের বর্তমান অবস্থা ভবিষ্যৎ ও সম্ভাবনা সাক্ষাৎকারে ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস, সাক্ষাৎকারটি নিয়েছেন সুব্রত চক্রবর্তী, এছাড়া শুনবেন বায়োটেক কিষান হাব সাক্ষাৎকার ডক্টর কেশব চন্দ্র ধারা, 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা বিষয় বিশ্ব অ্যালঝাইমার্স দিবস আমাকে ভুলো না, অতিথি ডক্টর আশিস দত্ত সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার, 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন শিল্পী অয়ন সেনগুপ্ত। রাত 9টায় আবৃত্তির আসর উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, 9:45 সময়ের আয়না, 10:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী মানস ভুল, 10:45 দিলরুবা শিল্পী অরূপ কুমার সেন, 11:00 আধুনিক গানের অনুষ্ঠান শিল্পী দেবযানী লাহিড়ী, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়।

এবারে সঞ্চয়িতা। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবুদ্ধ সঙ্গীত। সুবুদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত জসরাজ। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মানস ভুল। 6:35 রামচরিত মানস শুনবেন 240তম পর্ব। 6:45 ভজন, শিল্পী মন্দিরা লাহড়ী। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনে অর্পিতা পাল। 8:30 নজরুলগীতি, শিল্পী দেবযানী লাহড়ী। 8:45 লোকগীতি, শিল্পী রত্না রাজবংশী। 9:00 দিলরুবা, শিল্পী অরূপ কুমার সেন। 9:10 রাসধারা, উপস্থাপনায় পপি নাগ। 10:15 এঞ্জুমান, উপস্থাপনায় শাইস্তা নাজ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 12:00 সুরভি, উপস্থাপনায় পপি নাগ। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা বাজিয়ে শোনাবেন শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 লোকগীতি, শিল্পী দীপময় দাস। 5:20 উর্বশী, উপস্থাপনায় রোশন মুরারকা। 6:10 হিন্দি বার্তা, উপস্থাপনায় রোশন মুরারকা। 6:30 গুলগুল সেন, উপস্থাপনায় রোশন মুরারকা। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবা 25 বছর পূর্তি উপলক্ষে 30 দিনের একটি বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান। এই ধারাবাহিকে তার সময়কালের মধ্যে গৃহীত প্রধান পদক্ষেপ, কর্মসূচি, সংস্কার এবং উল্লেখযোগ্য কর্মকাণ্ডে আলোকপাত করা হয়েছে। 7:45 দর্পণ, উপস্থাপনায় রোশন মুরারকা। 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট, 9:30 পাবলিক স্পিক। 10:00 জাপানে অনুষ্ঠিত 2026 সালের 20তম এশিয়ান গেমসের দৈনিক উল্লেখযোগ্য বিষয়। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তী চট্টোপাধ্যায়। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ অর্থাৎ 21 সেপ্টেম্বর সোমবারের অনুষ্ঠান সূচি।

পঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন আজকের মতো এখানেই শেষ হল। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:13 হয়ে 50 সেকেন্ড। জয় হিন্দ।